0: भारतीय उद्योग परिसंघ एसोचैम और अन्य क्षेत्रीय संघ के सदस्यों वाले भारतीय व्यापार प्रतिनिधिमंडल के साथ बातचीत की। सोशल मीडिया पोस्ट में श्री गोयल ने बताया कि इस दौरान भारत यूरोपीय संघ मुक्त व्यापार समझौते से भारतीय उद्योग के लिए सृजित होने वाले नए अवसरों पर चर्चा की गई। पीवी सिंधु जापान ओपन सुपर बैडमिंटन टूर्नामेंट के क्वार्टर फाइनल में पहुंच गई हैं। उन्होंने विश्व की पांचवें नंबर की खिलाड़ी चीन की हान यू को लगातार सेटों में हराकर सीजन का सर्वश्रेष्ठ प्रदर्शन किया। भारत और इंग्लैंड के बीच तीन मैचों की एक दिवसीय अंतर्राष्ट्रीय क्रिकेट श्रृंखला का दूसरा मैच आज शाम 5:30 बजे कार्डिफ में खेला जाएगा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: हिंदी रे संवाद रिले करी प्रचार कलु आकाशवाणी दिल्ली रु आकाशवाणी जयपुर संघ क्षेत्र पुरीठारे अनुष्ठित होउथबा श्री जगन्नाथ महाप्रभुंक विश्व प्रसिद्ध रथयात्रार प्रत्यक्षदर्शी धारा विवरणी रिले करी प्रचार करुछु आकाशवाणी कटक केन्द्र रु।
2: महाप्रभु आसिबारे आज टिके विलंब कलेनी आउ एबे मध्य अरुण स्तंभ पाखरे महाप्रभु अटकिक रही एति सूचना आम आपण को दौचु आउ परवर्ती समय रे महाप्रभु रथारूढ़ हेबे एवं महाप्रभु को सेवक माने वर्तमान पहंडी करने प्रयास करुंती महाप्रभु आसीजे भाया लगुच आमको जेहेतु महाप्रभु को चलमान हबार आम लक्ष्य करुचु तेरे सब तांकर इच्छा आम जितेबले कौन असुविधा अघटन या को देखु সেতবে আমার নিয়ন্ত্রণ বাহার যেতবে কথা চালি যায় আমি সেতবে গোটিয়ে মাত্র কথা কু যে মহাপ্রভুঙ্কর ইচ্ছা তাঁকর যা ইচ্ছা হব সেই অনুসারে হব সে কি কোণ কলা নকলা সেইটা কু আমি বর্তমান তার বিচার করা বা তার নির্ণয় করা এটা আমি পক্ষে সঙ্গত নুহে তবে যা হোক মহাপ্রভুঙ্কর এই যে লীলা ইয়ে গোটে লীলা আপনার জাঁতি অতীতরে অনেক দুর্ঘটনা ঘটিছে তাকে মধ্যে মহাপ্রভুঙ্কর সেবক মানে যে মহাপ্রভু চারমাল উপরক ন উঠবা মহাপ্রভু চালমার উপর ওলাইলা বেড় গড়ি পড়া এসব কথা যে হয়েছে তাকে মধ্যে তাঁকর ইচ্ছা বা তাঁকর লীলা ভাবে কুহযাই তেমন এবে কী মহাপ্রভু অটকি তাঁকে তাঁকর ইচ্ছা ভাবে গ্রহণ করা যাও পরবর্তী সময় আমি দেখা মহাপ্রভু কোণ করছেন তেমন এই হচ্ছে কথা। দ্বিতীয় কথা হল যে আজ করোন ভিতরে আমি দেখুছ গতকালি এই যে শ্রীমন্দির প্রশাসন আ জেলা প্রশাসন তরফর গোটে রূপরেখ প্রকাশ পায়ে গোটে পুস্তিকা সে পুস্তিকা পড়ুলি দেখলি সে বহু স্থানের লেখা হয়েছে এই বর্ষ কঠোর অনুশাসন প্রয়োগ করা যাব অনধিকৃত লোক রহবে না করোন ভিতরে কিন্তু এবে আমি করোন কু দেখু করোন তো ভর্তি হয়ে যাই তেমন করোন যে ভর্তি হয়ে যাই এতে প্রশাসনের যে পদক্ষেপ সে পদক্ষেপটা কিভাবে ভাবে কার্যকারী হয়েছে তাকে মধ্যে দেখা বেড়ে আমি টিকি মনে সন্দেহ আসুচি অনধিকৃত লোক কিছু করোন ভিতরক বহু বাটরে চালি আসিবার সম্ভাবনা রুচি তবে যা হোক রথরে যেতবে ঠাকুর মানে আরূঢ় হয়ে যাবে এবং রথ টণা যেত চারমাল খোলা হব প্রশাসন তার দায়িত্ব নিয়ে করোন নিশ্চিত ভাবে খালি করব এপর্যন্ত কোণী অঘটন দুর্ঘটনা আমার আখি পড়ে নাই লোক মানে বেহোস হওয়া আমি গত রথযাত্রা মানুষ দেখিছু বারম্বার লোক মানে বেহোস হয়ে যা স্ট্রেচরের তাঁকু বুহা হুয়ে এপর্যন্ত সে প্রকার গোটিয়ে মধ্যে দৃশ্য আমার আখি পড়িনি তেমন অন্য সব দৃষ্টি দেখলে সবু ঠিক অন্তু মহাপ্রভু বর্তমান অরুণ স্তম্ভ পাখে গোটে পটু ঢলিক রয়েছেন সেবক মানে তাঁকু এপট সেপট ঢলাও কিন্তু মহাপ্রভু চলমান হো না তাঁকর ইচ্ছারে এই ব্রহ্মাণ্ড চালি হেতু তেমন সবুকু তাঁকর ইচ্ছা ভাবে গ্রহণ করার এক মানসিকতা আমি গ্রহণ করার আমি কেবল অপেক্ষা করে পার কোণ করে পার তেমন যেতবে মহাপ্রভু আসবা কথা আসন্তু বিলম্ব কিছু হয়ে না এবে মধ্যে মহাপ্রভু আসলে এই যে তিনটা ভিতরে সবু পহরছেরা পহরা শঙ্করাচার্য দর্শন এসব কথা আছে তাহা মধ্যে নির্বিঘ্নরে হয়ে পার এবং নীতিকে টিকি ত্বরান্বিত কলে ঠিক সময়ের যে ধার্য রথ টণা আছে চারটা বেড়ে সে সময় মধ্যে অতিক্রান্ত হব না এবং সবু কাম সুবিধার হয়ে যাব সবুকু মহাপ্রভুঙ্কর ইচ্ছা উপরে ছাড়ি দিয়ে আমি বসিবা আমি কেবল আমার কর্তব্য করা আমার পুরুষার্থ আমি করা যে দায়িত্ব আমাকে যা দিয়া হয়েছি আমি সে সব দায়িত্ব
3: অধঘণ্টা ডেরি হয়েছে
2: সে ডেটা কিছু বড় কথা নুহে আমি অতীত বর্ষর অভিজ্ঞতার আপন মানুষ কহিপারু যে অধঘণ্টা ঘণ্টে ডেরি মধ্যে সবু চলাই নিয়া যায় এবং তাকে সমাহিত করি ঠিক সময়ের রথ টণা হয়ে যায় এসব প্রারম্ভিক পর্যায়ের বিলম্ব মধ্যে পরবর্তী সময়

0: সেই চেতনা সেই ভাবনার আসু মা সরস্বতী আমি প্রার্থনা করুছু। হে বীণা পাণি তুমি সব ভক্ত ভিতরে সেই প্রকার চেতনা দিও, মহাপ্রভুঙ্ক কৃপা দৃষ্টি সব ভক্তঙ্ক উপরে রয়েছি এবং হে শ্রদ্ধালু মানে ভক্ত ভগবানঙ্কর এই যে দিব্য লীলা, এ দিব্য লীলা ভিতরে বিশ্ব ব্রহ্মাণ্ড এ লীলাকে দর্শন করুছি। কেতে ব্যগ্র জাতি কেতে সহি পারু না ভগবান ঠার তার দূরতা সে সহি পারু না, তেণু বুঝবে সমস্তে পুঁ বুঝবে এবং মহাপ্রভুঙ্ আনিবে। ইয়ে হচ্ছে ঘোষযাত্রার এক প্রমুখ সময় যেতবে পবিত্র দৌড়ি কু বাসুকি স্বর্ণচূড় শঙ্খচূড় এই রথত্রয়র এই যে নাগ সমূহ এমানে দৌড়ি এ রথ দৌড়ি কু স্পর্শ করেদেলে সমস্ত বিষ দেহরু ওহ্লাই যায় বলে আমার কথিত অছি, আমার পরম্পরা আমাকে কুহন্তি। তেণু এই রথ দৌড়ি কু ধরি মহাপ্রভুঙ্কু বাহি নেবা, মহাপ্রভুঙ্কু টানি নেবা, যে মহাপ্রভু এ জগতকু কল্যাণ করুছন্তি, যে মহাপ্রভু এ জগতর কথাকু বুঝুছন্তি, যে সমস্তকু চলনক্ষম করাউছন্তি, অচলকু সচল করাউছন্তি। আমি যেতবে আমার শারীরিক অক্ষমতা হয়ে যায় আমি মহাপ্রভুঙ্ক পাখে শরণ পশু, নমস্তে রুদ্র মন্যব উতোত ইসবে নমঃ বাহুভ্যা মুততে নমঃ। তেণু সেই মহাপ্রভুঙ্কু আমি পুঁড়ি টাণিবার ইয়ে হচ্ছে ভক্ত ভগবানঙ্কর এক দিব্য লীলার এক পরিবেশ। বর্তমান আলোক মালা সবু জলি উঠিলাণি সিংহদ্বার চকড়া উপরে চতুর্পার্শ্বরু, যাহা আউ টিকে সুবিধা করাইব, কাহিঁকি না ধীরে ধীরে অন্ধকারর পরিবেশ মধ্য আসি যাচ্ছি, আউ বর্ষা শীত আকাশ নির্মল হয়ে যাইছি। মহাপ্রভু বলদেবঙ্কর এই রথটণার পরিবেশ ভিতরে তেণু সমস্ত আশীর্বাদর সেই যে মহাপ্রভুঙ্কর আশীর্বাদ সমস্ত প্রাপ্ত হেউ, এবং সেই সারথী যে অনেক মাতলি সে মহাপ্রভুঙ্ রথকু বাহি নিয়ন্তু, এই প্রার্থনা হস্ত জোড়পূর্বক।
1: বর্তমান যেভাবে পরিস্থিতি হলানি আমি কোণ প্রভু পাখে প্রার্থনা করা যে হে মহাপ্রভু, হে বলিয়ার ভুজ, হে বড় ঠাকুর, তুমি হি তোমার নিয়ন্ত্রণ কর্তা, কেন ভক্ত তো তোমাকে দেখা পাগল, তোমার রথ দৌড়ি ছুঁবা পাগল, তোমার রথ দৌড়ি টাণিবা পাগল, এইভাবে পরিস্থিতি কোণ করা যাই পারিব আপনার সে বিষয়ে কিছু মত মন্ত্র।
0: যেপরি জন্মাষ্টমী রাতে ভগবান কৃষ্ণ জন্ম হই, যেপরি নিজে গলে যমুনা পারি হই, এবং বড় ভাই বলদেবঙ্কু সংকর্ষণকু পুনর্বার যে আসিবার যে ব্যবস্থা, তেণু নিজকু তোতে হি তুই রক্ষা কর মুছার মনুষ্য মাতর, এই ভাবরে বাজিলাণি বীর কাহালি এবং পতাকা দেখাই যে অছন্তি রথর অমিন আগকু আগকু মহাপ্রভুঙ্কর
1: হরিবল হুড়হুড়ে প্রকম্পিত হচ্ছে বড় দাণ্ড চারিআড়ে জনসমুদ্র, যুয়াড়ে দেখবে খালি মুন্ডমাল মুন্ডমাল, প্রভু তুমি আগকু আগু মাড়ি আস, প্রভু চরাই ব্যতি চরাই ব্যতি, তুমি তো প্রত্যেক জীবকু কৌছ যে তুমি মাড়ি চাল, আগকু মাড়ি চালা হচ্ছে ধর্ম, তোমার রথ আগকু যাব, তুমি তো কর্মভূমি জন্মভূমি কু যাব, যা হচ্ছে তোমার ধর্ম, এ সংসার দাণ্ডে তোমার রথ চালু, ভক্ত মানে চালু, আজ রথ পথ একাকার হয়েছি, এই ভাবনা এই জ্ঞান আজ সমস্ত ভিতরে জাগ্রত হয়েছি।
0: ত্রৈ সাংখ্যম যোগ পশুপতি মতম বৈষ্ণবমিতি প্রভিন্নে প্রস্থানে পরমিদ মদহ পথ্যমিতি চ রুচিনাম বৈচিত্র্যা দ্রুজকুটিল নানা পথজুষাম নৃণামেকো গম্যস্তমসি পয়সামর্ণবৈব। সমস্ত নদী মানে যেপরি সমুদ্রে যাই মিশি যাতে সেইপরি আজির যে উৎকণ্ঠা রয়েছে ভক্ত সমূহক ভিতরে, হে মহাপ্রভু তুমি জন্মবেদীর সেই গুণ্ডিচা মন্দিরর না সিংহদ্বারে তুমি পৌঁছি যাও, অনেক পথ অনেক মত কিন্তু সারাংশ বা শেষাংশ হচ্ছে সেই জন্মবেদীকে মহাপ্রভু পৌঁছিবা, শেষাংশ হচ্ছে নদী মানে সমুদ্রে মিশি যা।

শ্রোতাবন্ধু নমস্কার। আমা ভারত সরকার বিভিন্ন প্রকার উন্নয়নমূলক যোজনা সব প্রস্তুত করুছন্তি। সরকার প্রস্তুত করুথুবা যোজনাগুড়িকর মুখ্য লক্ষ্য হেউচি লোকমানঙ্ক পাখরে পৌঁছাইবা এবং সচেতন করি তাকু কার্যকরী করিবা, যাহা ফলে সেবানঙ্কর বিকাশ সম্ভব হই পারিব। এই পরিপ্রেক্ষিতে আজি আমার কার্যক্রম বিকাশ মন্ত্র।

0: শ্রোতা বন্ধু, কার্যক্রম কেমি লাগলা নিশ্চয় জনবে। আউ জনাইপাই আমার মোবাইল নম্বর হল 9438268568। তাহলে বিদায় নৌছু আজ সজমজর। আমি সমস্ত মু রঞ্জন কুমার বেহেরা,
1: মু আজ্ঞা উদয় শঙ্কর জানে,
2: আউ মু সুপ্রভা,
3: আউ মু সুশীল,
4: আউ মু মৃত্যুঞ্জয়,
2: আউ মু বর্ষারাণী,
5: মু সোনালী।
6: নমস্কার।

0: ধৈর্য ধর ইন্দ্রদুম্ন, ঘেন হে সান্তনা, শোক ত্যাগ কর মনু। যাউছি মু শ্রীহরিঙ্ক পাশে, পচারিবি তাঁকু এই কুটর কারণ।
1: যাও হে দেবর্ষি, তুমি ন ফেরিবা যায় অপেক্ষার বসিথিবু আমি দুহে এই নীলগিরি তলে। শোকাতুর অশ্রুল নয়।
0: নারায়ণ নারায়ণ নারায়ণ।

0: আসো আসো হে দেবশ্রী, অকস্মাত কি উদ্দেশ্যে আগমন তব?
1: ন জান কি হে কপটি বিষ্ণু পরমেশ, নীলমাধব রূপরু অন্তর্ধান হেল তুম্ভে নীলগিরি কোলু, কি কারণে কহ ভোলা গুণ্ডিচা ও ইন্দ্রদুম্নে কল শোকাপ্লুত?
0: জানে মুহি সেমানে মো পরম ভকত, তাঙ্ক পাই অটে মুহি ব্যথিত চিন্তিত, কিন্তু সেদিন তো তুমি চালিগল অন্তরাড়ু শুনি মোর কথা, যদি আসিথান্ত পাশে মোর জানিথান্ত তাপর বারতা।
1: ক্ষমা চাহে প্রভু মোর চঞ্চলতা পাই, এপাখ সেপাখ করিবা মো অভ্যাস অটই, খালি তুম লীলা দেখিবার পাই।
0: শুন তেবে নারদ গোসাই, যেদিন মু নীলগিরিরে নীলমাধব রূপরে বাস কলি সেই দিন সেঠারে যেমানে মতে দর্শন কলে সেমানে সমস্তে মুক্তি লাভ করে সিধাসলক বৈকুণ্ঠপুরকু চালিগলে। এথিরে যমঙ্কর কর্তব্য পালনরে ব্যাঘাত ঘটিলা, সে মো পাখরে আপত্তি কলে, মু তাঙ্কু প্রতিশ্রুতি দেইথিলি যে কিছি কাল পরে মু সেই বালিরে অন্তর্ধান হইযিবি, কিন্তু পুরুষোত্তম ক্ষেত্রে যমঙ্ক কর্তৃত্ব রহিব নাহিঁ। বিশ্বাবসু বিদ্যাপতিঙ্কু মতে দর্শন করাইবা পরে প্রতিশ্রুতি পালন করিবা কো অন্তর্ধান হই যাইছি।
1: নারায়ণ নারায়ণ, তাপরে প্রভু
0: অন্তরাড়কু আস, সব কথা কহুছি।
1: চালন্তু চালন্তু প্রভু নারায়ণ নারায়ণ।
2: হে দেবর্ষী, তুমি যিবা দিন আমি দুহে উৎকণ্ঠিত হই এই মহোদধি বেলারে অপেক্ষা করি বসিছু।
3: কুহ মুনি শ্রেষ্ঠ, কেবে কেউঠি আমি নীলমাধবঙ্ক দর্শন করি পারিবু?
1: রাণী গুণ্ডিচা, রাজা ইন্দ্রদুম্ন, তোমার নীলমাধব আউ
2: নাহান্তি?
1: না, সে প্রকৃতরে অন্তর্ধান হয়ে যাইছন্তি।
2: তাহলে
1: কেবল তুম দুই জনক মনস্কামনা পূরণ করিবা সকাশে ত্রৈলোক্যনাথ ভগবান বিষ্ণু এই পুরুষোত্তম ক্ষেত্রে এক অপূর্ব রূপরে যুগ যুগ পাই অবতীর্ণ হেবে। মু যাহা কহুছি মন দেই শুনো।

ধন্য গুণ্ডিচা ধন্য তুমি, সেবারে ধ্যানরে পূজারে নিষ্ঠারে ভক্তির পরাকাষ্ঠারে তুমি মোঠ মধ্যে বলিগল, মো আখি তুমি খোলি দেল গুণ্ডিচা, তাঁক ইচ্ছা বিনা তো কিছু হুয়ে না রাণী, মু যাচ্ছি তাঁক পাদ তে গুহারি করবি, তাঁক ঠারে তুম মনর নিবেদন জনাইবি।

0: আজি তো এটা চিন্তিত কী জগন্নাথ
1: ভাই রাণী গুণ্ডিচা রাজা ইন্দ্রদুম্ন শুদ্ধ আবেগময় আত্মীয়তা ও ভক্তি মোর অন্তরাত্মা চহলাই দিয়েছি সে আতুর নিবেদন
0: কোণ সেদন
1: আমি দুহে সুভদ্রা সাঙ্গে ধর গুণ্ডিচা রাণী বেড়ার আমার জন্মস্থান মহাবেদ থাকে বুলবা যা তুমি অনুমতি দে এ
0: তো অতি উত্তম কথা এতে আপত্তি করবার মো কোণ অ
1: কোণ খালি যা আসবা না সেটি কিছু দিন রহ
0: তু যা স্থির করব
1: কোদিন যা
0: যদিন তু ঠিক করব
1: কেউথে যা
0: তু যে কহব
1: রথরে যা
0: যা
1: তোমার তাড়ধ্বজ নন্দীঘোষ দেবদলন রথ কথা মনে অছি ভাই
0: সব মনে অছি
1: সেইথে যা তুমি তাড়ধ্বজরে যাব মু যাবি নন্দীঘোষরে আউ সুভদ্রা আউ সুদর্শন দেবদলন রথরে যাবে আউ গোটে কথা ভাই পতিয়ে কথা
0: কোণ
1: মহাবেদী আমার জন্মস্থান সেটিকে প্রতিবর্ষ থরে যাই বুলি আসলে কেমিতি হুঁতা বাটরে গলা আইলা বেলে সমস্ত সাংরে ভেট মধ্য হয়ে যাতা আউ মাউসী ঘর পোড়পিঠা মধ্য খাঁত
0: মাউসী পোড়পিঠা পত্র মনে পড়লা তো কথার কোণ কেবে অমত হয়েছে জগন্নাথ সংসার মঙ্গল পাই ভক্তর প্রার্থনা পূরণ করিবা পাই তু যেতবে যা চাহিবু যা করিবু সবুতে মোর মত রয়েছে
1: ধন্য হলি ভাই তুমি বড় তুমি পচারিবা মোর কর্তব্য আজি এতে গরগর কাহিকি লক্ষ্মী
2: গরগর হবি না ভাই ভৌণী তিন হে রথে বসে জন্মস্থান যাব আহ কুমার জগুয়ালি কি
3: কুহ কাহিকি

দেখিলি মু অপূর্ব স্বপ্ন কি অপূর্ব শিহরণ জাগে তনু মনে নিজে জগতর সাই জগন্নাথ আসি কহিগলে মতে এবে মু যায় পাত্র মন্ত্রী হকারি বিরাট পর্বর আয়োজন করে।

Oh, অসচ্ছ অপমান, এই অপমান, এই অপমান উৎকল গজপতি পুরুষোত্তমর নুহে মহামন্ত্রী, এ অপমান মোর পরমারাধ্য প্রভু জগন্নাথঙ্কর। মু চণ্ডাল জগন্নাথ চণ্ডাল দিয়ে কাঞ্চি রাজারে দম্ভক্তির প্রতিশোধ নেওয়াকে পড়িব মহামন্ত্রী, মোর চণ্ডাল দিয় নিকটরে তার মথা নত করিবাকু পড়িব। মহামন্ত্রী, তুমি শীঘ্র কাঞ্চি অভিযানের আয়োজন কর, মু নিজে যাই সে কাঞ্চি রাজ্যকু ছারখার করি সে রাজা ও তার কন্যাকু শীঘ্র বন্দী করি এটাকু ঘেনি আসিবি।

গজ অশ্বারোহী যাঁতু বাইকে যুদ্ধ গীত গাই রাজ পদাতিক গজ অশ্বারোহী যাঁতু বাইকে যুদ্ধ গীত গাই অস্ত্রর ঝঙ্কারে কার্মুক টঙ্কার অস্ত্রর ঝঙ্কারে কার্মুক।

0: দেখো দেখো যুদ্ধহারী কাঞ্চিরা দেখানো সৈন্য সহ পলায়েছে চন্দ্র নৃপতি পুরুষ উত্তম।
1: কোন হল হে জগন্নাথ, কাঞ্চি রাজা ঠারু পরাজিত হই মু লেউটি আসিলি। হে পরাজয় মোর মুহে প্রভু, হে পরাজয় তুমর, মোর পরাজয়ক মু স্বচ্ছ করিপারিবি, কিন্তু তোমার পরাজয়ক মু স্বচ্ছ করিপারিবি নি প্রভু। আজি এ অপমানর তীব্র চয়ারে অঙ্গ প্রত্যঙ্গ মোর জর্জরিত, মু পুণি কাঞ্চি অভিযানে বাহারিছি। তোমার গজপতির সম্মান তুমি রক্ষা করো প্রভু, মতে অভিযানের বিজয়ের সাহায্য কর, তোমার সাহায্য বিনা মু কিছু করি পারিবিনি। এতিকি মোর মিনতি, এতিকি মোর কাতর প্রার্থনা, মু তোম নিকটরে গুহারি পড়ুছি প্রভু।
2: শুনিল তো ভাই?
3: শুনিলি জগন্নাথ?
2: গজপতি পুরুষোত্তম আমরি অংশে যাত, তার অপমান বাস্তবিক আমর অপমান, তার পরাজয় আমর পরাজয়। চালো ভাই যিবা আমি কাঞ্চি রাজ্যে, সাহায্য করিবা গজপতিঙ্কু সেঠারে, পরাজিত করি কাঞ্চি রাজা পুরুষোত্তম মস্তকে পিন্ধাইবা বিজয়র টিকা। চালো ভাই পুরুষোত্তম সেঠারে পৌঁছিবা পূর্বরু আমি ঘোড়ারে যাই সেঠারে পৌঁছি যিবা।
3: চাল মু প্রস্তুত হেউছি।
2: ধৈর্য ধর হে পুরুষোত্তম, তুম মনোবাঞ্ছা অচিরে হেবটি পূরণ, কষ্টে হুয়ে কুষ্ণ প্রার্থী সদা, ক্ষোভ ত্যাগ কর মনু, এথর তোমার বিজয় সুনিশ্চিত।
1: প্রভু জগন্নাথ।

0: জীবন ধন্য মানিক, তোর জীবন ধন্য। যুগ যুগ তপস্যা করি যাহাঙ্কর দর্শন কেহি পাইপারি নাহান্তি, তু তাহাঙ্কু দর্শন করিছু, স্পর্শ করি দহি খুয়াইছু, কৌড়ি কোড় কৌড়ি মানিক সবু জাড়ি দৌছি। এ স্থান আজিঠু মানিক পাটনা নামে বিখ্যাত হব।
1: না না না, মোর আর কিছু লোড়া নাই, মুঁ যেতিকি পাইছি সেতিকি মোর সবু প্রভু।
0: জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।

0: জগন্নাথ শঙ্কর অপার করুণা রূপান্তি অভিযান আমার সফল হয়েছি। বন্ধু বিজয় চন্দ্রাক্ষ, আমি বিজয় লাভ করেছি। কাঞ্চি জমা পদ্মাবতী আজি মোর বন্দিনী। মহামন্ত্রী, কাঞ্চি রাজার অপমানের উপযুক্ত প্রতিশোধ পাইঁ পদ্মাবতী জনে চণ্ডাল সাথী বিবাহ করিবাকু পড়িব।
1: চণ্ডাল সাথী?
0: চণ্ডাল সাথী মোর অন্তরের প্রভু জগন্নাথঙ্কু প্রতি কাঞ্চি রাজার তাৎসল্য মনে নাহি তুম? জনে চণ্ডাল বর খুঁজিবার দায়িত্ব তুম উপরে রহিলা। শীঘ্র এ কার্য স্থাপন করিবাকু হব। শ্রীগুণ্ডিচা দিন হেলে ভালো, নিজে মহাপ্রভু রথরে বিজে হই এ দৃশ্য দেখিবে।
1: রাজজমা পদ্মাবতী প্রতি দয়া করুন গজপতি।
0: না না, মো নিকটে দয়া মায়া কিছু না, মোর আদেশ মোর আদেশ।
2: মু কোন করিবি, যাহাঙ্কু কাজরে কোলরে দেখি মন প্রাণ ধ্যান সবু তাঙ্ক নিকটে ঢালি দেইতিলি, সে আজি মো প্রতি কি নির্দয় হেউছন্তি। মো পিতাঙ্ক অপমানর প্রতিশোধ পাই মতো জনে চণ্ডাল হাতে সমর্পণ করে দেবাকু মহামন্ত্রী আদেশ দিয়েছেন। হে চকাদোলা, হে নীলাদ্রি বিহারী, হে মহাবাহু, তুমি অভাগিনীর নিবেদন ঘৃণা কর প্রভু। তুমি অহল্যা উদ্ধারিছ, দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছ, এই অভাগিনীকে তুমি রক্ষা কর প্রভু।